0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাম সাউস হাতরায়।